0: একটা পাকিস্তানি দেখতে হয় না খেলাটা আগে,
1: লাঞ্চটাকে কেনা যাচ্ছে সেটা কিন্তু
0: থেকে
2: হুম
0: তো মানে আর এক আছে আলজান
2: বেবস
0: আর